আজ 19শে জুন। প্রতি বছর আজকের দিনটি সংঘাতকালীন যৌন সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। এর উদ্দেশ্য হল যুদ্ধ, সশস্ত্র সংঘাত ও সংকটময় পরিস্থিতিতে সংঘটিত যৌন সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং তা নির্মূলের জন্য আন্তর্জাতিক উদ্যোগকে শক্তিশালী করা। এই বিষয়ে আরও বিস্তারিতভাবে বলছেন বাচিক শিল্পী এবং সমাজসেবী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা।

নমস্কার। হিংসায় উন্মাত্ত বৃদ্ধি, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার লোভ জটিল বন্ধ। হিংসার নীল বাষ্পে পৃথিবীর আকাশ আকীর্ণ, যুদ্ধ হয় রাজায় রাজায়, দেশে দেশে, সংঘর্ষ বাধে জাতিতে জাতিতে, দ্বন্দ্ব বাধে মানুষে মানুষে, পুরুষে নারীতে বাধে সংঘাত। আর এরই পরিণামস্বরূপ কখনো বা হাতিয়ার রূপে প্রকাশ পায় যৌন হিংসা, যার কদর্য বৃহৎস্বরূপ কলঙ্কিত করে বিশ্ব মানবতা বোধকে। দুর্বলের কান্না আর্তনাদ ঢাকা পড়ে যায় বিজয়ী পক্ষের তাণ্ডবের দন্দুভিনী নাদে। মনে পড়ে যায় কবিগুরু কবিতার লাইনগুলো, যা কিনা তিনি লিখেছিলেন একটি মহাদেশকে উদ্দেশ্য করে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। ইতিহাসে এ ঘটনা তো নতুন নয়, এ এক আবহমান কাহিনী, চলে আসছে যুগ যুগ ধরে এবং এখনো চলছে। আজ ১৯শে জুন, আন্তর্জাতিক সংঘাতকালীন যৌন হিংসা নির্মূলীকরণ দিবস। ২০০৮ সালের ১৯শে জুন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ১৮২০ নম্বরে প্রস্তাব পাশ হয়, যেখানে প্রথমবার ধর্ষণকে যুদ্ধের একটি কৌশল এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানো হয়। সেই তারিখটিকে স্মরণীয় রাখতে প্রতি বছর ১৯শে জুন এই দিবসটি পালিত হয়। এই দিন দেশে দেশে সংঘাতের নামে মানুষের উপর যে যৌন নির্যাতন চলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন। যৌন হিংসা মুক্ত পৃথিবী আমাদের সবার অঙ্গীকার, এটাই তো কাম্য। একথা বলার অপেক্ষা রাখে না যে যৌন হিংসা বা যৌন হেনস্থার শিকার হন নারী, পুরুষ, শিশু, কিশোর নির্বিশেষে, তবে সব থেকে বেশি পরিমাণ নারীরাই হন ক্ষতিগ্রস্ত। লাঞ্ছিতা নারীর চোখের জল রুধির ধারায় ধরিত্রীও কেঁদে ওঠে। একটি দৃশ্য, দৃশ্যটি আধুনিক এক কবিতা থেকে ধার করা। এলো চুল পিঠ ছড়ানো, কপালে সূর্যের মতো টিপ, জানলার পাশে বসে নারী কণ্ঠ ছেড়ে ছড়িয়ে দিচ্ছিল সুর, জানলার বাইরে পৌঁছে যাচ্ছিল সে গানের আলো। পুরুষ ভাবল এখনই তো দমন করতে হবে স্পর্ধা, থাপ্পড় রাখলো নারীর গালে, গর্জন করে উঠল, জানো না নারীর চিৎকার করে গাইতে নেই। এ কবিতার পরবর্তী অংশে নারী অবশ্য উঠে দাঁড়িয়েছে, কিন্তু বস্তুত স্বভাবে এবং শরীরে নারী কোমলা, কিছুটা হয়তোবা দুর্বল, তাই নিপীড়ন অনেক ক্ষেত্রেই তার দুষ্টা সহচরী। এবারে জানা যাক সংঘাতকালীন বা সংঘর্ষে যৌন হিংসা কি। দেখা যায় এটি কেবল ব্যক্তিগত অপরাধে নয়, বরং এ এক প্রকার সুপরিকল্পিত যুদ্ধের কৌশল। শারীরিক নিগ্রহ তো বটে, সাথে একটা সমাজ বা জাতিকে মানসিকভাবে ভেঙে দিতে, তাদের আত্মসম্মানকে ধূলিসাৎ করতে এই চরম অমানবিক পথটিকে সুপরিকল্পিতভাবে বেছে নেওয়া হয়। বহু যুদ্ধে বা সংঘর্ষে মা এবং বোন এবং শিশুদের উপর অকথ্য যৌন অত্যাচার চালানো হয়, যার বর্ণনা ভাষাতীত। ইতিহাসে এর হাত থেকে বাঁচার উপায়স্বরূপ রাজপুত রমণীদের জহরব্রতের কথা আমরা পড়েছি। যুদ্ধ হয়তো একসময় শেষ হয়ে যায়, কিন্তু যৌন হিংসার ক্ষত থেকে যায় বহুদিন। নারীর চোখে জল, যন্ত্রণায় শিওরে

0: ওঠা, শারীরিক এবং মানসিকভাবে ধ্বংস হয় সে। পরিণামে দীর্ঘস্থায়ী ট্রমা, মানসিক অবসাদ এবং অবশ্যই বিভিন্ন শারীরিক অসুস্থতার শিকার হয় নারী। অনেক সময় আবার ভুক্তভোগী নারীটির কপালে সমাজ পরিয়ে দেয় কলঙ্ক টিকা। প্রতিকার কি নেই এই যৌন হিংসার? নত করি মাথা পথপ্রান্তে, কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। শুধু শূন্যে চেয়ে রব, আমরা চাই আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে যেন যুদ্ধ অপরাধীদের কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। তাছাড়া যারা যৌন হিংসার শিকার হন তাদের জন্য যেন উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়, তারা যেন নিজেদের জন্য আইনি সুরক্ষা পান। আর মানসিক কাউন্সেলিং তো অত্যন্ত জরুরি হয়ে পড়ে এক্ষেত্রে। পীড়িতারা যেন সম্মানের সাথে সমাজের মূল স্রোতে পুনর্বাসন করতে পারে। শান্তি আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও আমরা চাই নারীর অংশগ্রহণ যেন বৃদ্ধি পায়, যাতে সংকটের সময়ও নারীর নিরাপত্তা বিঘ্নিত না হয়। স্বামীজি বলতেন, যখন শৃঙ্খল খসে যাবে তখন তার মধ্যে সিংহিনী জেগে উঠবে। তাই দেশে দেশে নারীকে আরও আরও শিক্ষিত, সক্ষম এবং শ্রেষ্ঠ করে গড়ে তুলতে হবে। এই শুভকামনা করে কবিগুরুর কবিতাকে অবলম্বন করি। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।
1: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা সংঘাতকালীন যৌন সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস সম্পর্কে কিছু কথা বললেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। এখন শুনুন আধুনিক গান, শিল্পী শৈলেন মুখোপাধ্যায়।

0: আধুনিক গান শুনলেন শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন শুনুন বারীন্দ্রনাথ মল্লিকের স্বরচিত কবিতা।
1: আমার স্বরচিত কবিতা ঘূর্ণিপাক। খোকাখুকু ফুলের কুড়ি, ছোট্ট জগৎ ছোট্ট মন, ডাকছে পাখি গাছের ডালে, ভাবছে মানুষ রাত্রি দিন। ভাঙছে পাহাড়, ভাঙছে বাড়ি, ভাঙছে শিশুর নরম মন, খুঁড়ছে মাটি, খুঁজছে টাকা, পড়ছে চাপা কৃষকজন। যন্ত্রযুগে যান্ত্রিক সব আড়ালে তার প্রাকৃতিক, দুগ্ধ শিশু কোল হারায়ে খাচ্ছে হাওয়ায় ঘূর্ণিপাক। ঘুরছে মানুষ, ঘুরছে চাকা, পৃথিবীটাও বিরামহীন, বিজ্ঞাপনের হাতছানি ওই একটি গাছ আর একটি প্রাণ। পরের কবিতা পাহাড়ি মেয়ে। যমুনা পারে পথের মাঝে তোমার পেলাম দেখা, রেশমি রেশমি মাথার চুলে মেঘলা আকাশ আঁকা। চোখ নয় যেন পাখির বাসা, অধরে জুই ফুল, নূপুর পায়ে গায়ের পথে কানে ঝুমকর দুল। পাহাড়ি মেয়ে,

হাতে টানছ জোরে পৃথিভূমি, অনাথ ছেলে হাঁটছি আমি একলা পথে মানুষ খুঁজে, এ যে দেখছি মরুভূমি। পরের কবিতা বিবর্ণ মলাট। শিশির ভেজা ধানের ক্ষেতে অন্তঃসত্ত্বা এখন, পুকুরের ঘাটের পাশে বঞ্চারালের পাতাগুলো কাঁপে আর কেঁপে কেঁপে বলে, 7 মাস পেরিয়ে গেল, তেল সিঁদুর নিয়ে কেউ তো এলো না। কপালে লাল রং আর ঠোঁটের কোণে খুশি, এক গাল পান চিবোতে চিবোতে একদিন আমার মা আমাকে বলেছিলেন, খোকা তোমার সময় মতো মহাভারতের মলাটখানা বাঁধিয়ে রেখো। কালবৈশাখী ঝড়ে দুলছে বাঁশ বে তার খড়কুটো দিয়ে বানানো ঘরটি, অঙ্গুরের নিচে মাথা নিচু করে ঢুকে মা ছেলে এক সুরে বলে ওঠে, ভেন্না গাছের খুঁটি তাল পাতার ছাউনি পবন রক্ষা করো। নিবু নিবু তুলসীতলার প্রদীপের আলোয় বেলা শেষে হিসাব মেলাচ্ছে অবনি, এই পৃথিবীর পান্থশালায় কী বা পেলাম, বঞ্চারালের পাতারা কাঁদছে কাঁদছে কেঁপে কেঁপে নিজস্ব ভাষায়। পরের কবিতা মায়ের আঁচলের গন্ধ। বটগাছরা একটুও স্বভাব পাল্টায়নি, শুধুই রং পাল্টায় মাত্র, ওদের ছড়ানো শাখা প্রশাখা অঙ্কুরিত বীজের স্বপ্ন মুছে ফেলে, এ মাটি অসংখ্য রোগে ভুগে ভুগে হারিয়েছে ওর সোদা গন্ধ, এখানে চেনা ফুলেও নেই চেনা গন্ধ। এখন পিছনের অনেক দূরের পথে সাজের আলোতে নারকেল পাতার ঝিলমিল দেখি না আর, উঠোনের খড়ের গাদায় দিদির পায়ে বসে ঘুঘুস ওই বাসা কই শেষ কবে খেলেছি ঠিক মনে নেই, ভুলে গেছি মাছ ফুল গোল্লা ছুট খেলা। এখনো দিদি আছে আমিও আছি, শুধু হারিয়েছি সময়, দিদির মুখের গল্প আর মায়ের আঁচলে মুখ মুছার দিন। পরের কবিতা মাতৃত্ব। তির্যক প্রশ্নের ভারে স্থবির পৃথিবী, পাখির বাসায় আতস কাজ রোদ্দুরের ঠোঁটে চুম্বন করছে, টেস্ট টিউবে অপেক্ষা করছে আগামী ভোর, করাত তোমার তলপেট কাটছে বলে মুখ ভার করো না, উদ্ভিদ মাটি ভেদ করেই উঠবে, মাতৃত্বের স্বাদ ভাগ করে নিও। পরের কবিতা অন্যমনস্ক সময়। সময় এখন অন্যমনস্ক খুব, যেভাবে দিন কাটে আমার সে আমারও ভালো লাগে না, এখন উলঙ্গ শরীরে ভোরের শিশির লাগে না গায়ে, ব্যবহারিশ কলার ভেলা ভাসে না আর আষাঢ়ের থই থই জলে, এখন সময় অন্যমনস্ক খুব, নদী প্রাণ পায় মাঝি দোল খায় মন পাল্টায় কিশোরের, মাটি এখন সোদাগন্ধ হারিয়ে ফেলেছে তবু রাত ভোর হয় পাখি গান গায় ভোরে ঘুম ভাঙে কৃষকের, মায়েরা এখন নিজেকে চেনে অন্যভাবে তবুও শিশু বড় হয় মাকে খুঁজে নেয় মায়ের আসনে।

ভাষার দায়ে ভরিয়ে গেল রক্ত দিয়ে ডোবা, মুক্তি পেল মাতৃভাষা, মরল হাজার ছেলে, দোয়েল কোয়েল কচুরির ফুল যাবজ্জীবন জেলে। মাটির পিঠে পিচ ঢেলেছি উপরে নিচে যান, ট্রাম গাড়ি আর বাংলা ভাষার রাখছি কত মান। আমার পরবর্তী কবিতা অপ্রাপ্তি প্রেম। পথ মাঝে দেখা পাই ইরানির বালিকার, পৌষের মাঠে মাঠে পদধ্বনি শুনি তার, অধরের হাসি তার ফোটা জুই ফুল, কানে কানে দোলে তার ঝুমকোর দুল, চিবুকে তাহার যেন কারুকাজ আঁকা, চোখ দুটি মনে হয় বলাকার পাখা, দুবাহু তাহার জড়িয়ে রেখেছে রেশমির চুল। অনেক হেঁটেছি পাশাপাশি তার, দৃষ্টির শেষ পাইনি কো আর, পথে হেঁটে ভাবি একিশোরী নদী ভালোবাসা বুঝবে কি ভুল। অবয়বে তার মেঠো পথ বাঁকা, পরনের শাড়ি যেন ময়ূরের পাখা, মনে মনে জমে কত প্রশ্নের ভিড়, হৃদয়ে কি পাবে খুঁজে এ নদীর কুল। পথ খোঁজে চোখ আকাশের নিচে, হাপরের মতো পাহাড়ের ভাজে, উঁচু নিচু বন্ধুর পথে, দিন যদি শেষ হয় হোক হাজার বছর হেঁটে পৃথিবীর পথে। আমার পরের কবিতা ঝড়। হঠাৎ করে সেদিন ঝড় উঠেছিল উত্তর আকাশের গায়ে, অনেক দিনের পুঞ্জীভূত মেঘ দানা বেঁধে উঠেছিল ঘূর্ণিঝড়, পাখিদের কণ্ঠে ছিল হতাশার সুর, প্রকৃতিস্থ সজীব কোষগুলি নির্জীবের মঞ্চে ছড়ালো তীব্র কম্পন, যেন পদ্মপাতার কফট জল। একসময় স্থিতিশীলতার চূড়ান্ত পর্যায় পেরিয়ে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল সেই সেগুন কাঠের অথবা কংক্রিটের তৈরি, ঠাকুরদার আমলের অথবা তারও আগের বৃহত্তর পরিবারের পুরনো ঘরটি। সেই দিন তোমরা যাকে মেঘ বলে জেনেছিলে সেটি ছিল প্রকৃতই নীল আকাশ, অথচ কেন এই ঝড়? দুপায়ের স্তন্যপায়ীরা এখনো কেউ সংকুচিত দারিদ্রতায়, কেউ বা পৃথিবী পরিক্রমায় ব্যস্ত, সামান্যতম ভাবনার জগৎ আর অসাম্য আদর্শে থেকে সময়ের স্রোতে কালের পরিবর্তন ঘটলেও কালের হাওয়ায় এখনো আষ্টে গন্ধ প্রকট। আমার শেষ কবিতা পৃথিবীর গর্ভে হৃদরোগ। অনেক পথ হাঁটা হলো, ঘড়ির কাটার মতো একই বৃত্তে বারবার হেঁটে, কোনো সন্দেহ থাকে না আবার কখনো এলে সহজেই চিনতে পারবে, এমন কোনো চিহ্ন রাখতে পেরেছ কি পথে? শুয়োপোকার মতো গুটি গুটি ভাবনায় নীল জ্যোৎস্না মেখে গায়ে, সময়কে আমরা আজও চিনতে পারিনি, শুধু সময়ই আমাদেরকে চিনে নিল, এ বড় দুঃখ। এভাবে আমরা মানুষ, যেন

0: জোয়ারের জলে হাল ছেঁড়া একখানি নৌকা, কোনো নিয়ম নেই, অনিয়ম শুধু। বোধ থাকতেও বধির, স্থূল জড়তায় খুনসুটি, গুটি গুটি পায়ে চলছি পথ। তারপর পাঠশালার দোয়াত কলম ছেঁড়া চট, পুরনো নিয়ম বারবার স্মরণ করা, ভালোবাসা যা অঙ্কুরের মতো স্নেহময় নয়, প্রেম যা মায়ের দুধের মতো মিষ্টি নয়, শুধুই বিয়ে নামক একটি বিয়ে, শাখা সিঁদুর স্বামী স্ত্রী বেশ কিছুদিন, তারপর মৃত্যু, নয়তো অস্তিত্ব মুছে ফেলা। মাটি ভেদ করে উদ্ভিদ যেভাবে জল নেয়, তার মধ্যে কোনো ভয় থাকে না, জড়তাও থাকে না, শুধু জাগ্রত আহ্বান নীল আকাশের নিচে বড় হয়ে ওঠার। তেমনি মায়ের কোলের শিশুও পৃথিবীতে বারবার আসে বেঁচে থাকার জন্যে।
1: শুনলেন বারীন্দ্রনাথ মল্লিকের স্বরচিত কবিতা। এখন শুনুন আধুনিক গান শিল্পী বাসবী নন্দী।